0: সেই তাজমহল, এক হ্যায় লতা মঙ্গেশকর, এক হ্যায় রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अम्बाला केंट से हमारे प्रसारण सुनते रहिए।

0: সেই তাজমহল, এক হে লতা মঙ্গেশকর, এক হে রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ও টাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अब बालाघाट से हमारी ये प्रसारण सुनते रहिए।